0: বা ডেট কু ডে এক্সটেন্ড করার কোণী স্কোপ নথিলা। তো সেই আমি যেহেতু সেতবে গোটে মিনিট বি ইম্পর্টেন্ট থাকে, প্রতি ঘন্টা ইম্পর্টেন্ট থাকে, তো আমি সব বহু টেনশন রেখিলু যে বর্ষা কন্টিনিউ হলে আমি কেউ কম করা। বেড়ে বেড়ে সেই বর্ষা হি গোটে শুভ সংকেত বলে সমস্তে মানতে, আমার টিম বালা সেমতি হি ভাবিলে যে এটা গোটে শুভ সংকেত ফিল্ম জর্নি রে তার যাত্রা রে। তো গোটে অধ ঘন্টা পরে ভগবান দয়ার বর্ষাটা বন্ধ হল, আমি সাংে সাংে শুট স্টার্ট কলু। কিন্তু সে বর্ষা যেটা আমি প্রথমে আমি দেখিলু প্রথমে হল সতরে হি বোধে সেটা গোটে শুভ সংকেত লা। সেঠু আরম্ভ করি আজ আমার যে চারিকান্তর জর্নি ভিতরে দেড় বর্ষ হওয়া যাচ্ছে, সেটা আমি মনে পকাও যে সেমতি গোটে ইন্টারেস্টিং মোমেন্ট লা বা গোটে মেমোরি আমার লা শুটিং র। তা ছাড়লে আমার সকাল ছ রাতে দশ পর্যন্ত বিভিন্ন শুট হয়েছে, পুরা টিম রহুত বঢ়িয়া কোপরেসন রয়েছে যেটা মো সবুলে মেমোরেবল রহব। মানে ইট ওয়াজ এ ভেরি ডিফিকল্ট শুট কেন বহু সারা এক্সটেরিয়র যে ফিল্ম দেখছেন জাঁচান বহু সারা ইন্টেরিয়র শট এক্সটেরিয়র শট অ ম্যাক্সিমম এক্সটেরিয়র হি অছি, ইন্টেরিয়র র গোটে দুইটা সিন অছি, বাকি এক্সটেরিয়র হি অছি। তো তাকু দুই দিনরে শুট করিবা আর তেসরে অলমোস্ট 37 মিনিট র গোটে ফিল্ম র কমপ্লিট করিবা, সেটা গোটে নিহাতি সেথরে গোটে আমা সং বি অছি, গোটে থিম সং বা টাইটল সং বি অছি। তো তাকু দুই দিনরে কমপ্লিট করিয়া পাই বহুত সারা প্ল্যানিং র রিকোয়ারমেন্ট থিলা, আর এক্সিকিউশন বি সেমতি ইকুয়ালি এফিসিয়েন্ট হবার রিকোয়ারমেন্ট থিলা। অল থ্যাঙ্কস টু আওয়ার টিম, আম ডিওপি লিঙ্গরাজ ভাই হলে, ডিফ্রেডি হরিশ ভাই হলে, আর আমার সাউন্ড রেকর্ডিস্ট আর সাউন্ড ডিজাইনর দিলেশ্বর প্রধান হলে, প্লস এন্টায়ার টিম যে কাম করছেন প্রোডকশন ম্যানেজর আরম্ভ করে স্পট বয় পর্যন্ত সমস্ত বহু বড়িয়া ডেডিকেশন হার্ডওয়ার্ক আর ডিটারমিনেশন লা বলে এই ভিজনটা গোটে ট্রান্সলেট হল যেমন লেখা হয়েছিল সেমতি হি ট্রান্সলেট হয়েছে। জেনারেলি লেখা গোটে থাকে কিন্তু ফিল্ম হলা বেড়ে সেখানে ট্রান্সলেশন বহু সারা আমি লস হুয়ে বা ঠিক সেটা সেমতি আসিপারে না যেমন লেখা হয়ে থাকে, কিনা সেটা আমার টেকনিক্যাল এক্সিকিউশন বহু সারা ইস্যুস আসতে, লাস্ট মিনিট ইস্যুস, অনপ্ল্যান্ড ইস্যুস আসতে। কিন্তু ফিল্মটারে কবি নিজে যেহেতু লিখেছি কইপারি যে আমার টিম রে বড়িয়া সপোর্ট লা যে যেমন লেখা হয়েছে ফিল্মটা সেমতি হি আসছে। মতো কিছু ডিফরেন্স জনা পড়ুনি, মতো লাগুনি যে লেখা মোর অলগা লা স্ক্রিপ্ট আর ফিল্ম অলগা হল সেমতি না। অল থ্যাঙ্কস টু আওয়ার টিম, আর থ্যাঙ্কস টু আওয়ার প্রোডুসর যে কি এত বড়িয়া সপোর্ট কলে আর এত ভাল আমি হেল্প কলে ফিল্মটা শুট করার।
1: তবে ভাই এই ফিল্ম মাধ্যমে আপনার দর্শক মানুষ কোন বার্তা দেওয়া চাইবে?
0: ফিল্মটা তো প্রথমে কহবি যে যে দেখি না প্লিজ দেখুন, গোটে আমি স্ক্রিনিং এবে করছিলু, আগুকু বি যোঠি বি স্ক্রিনিং হচ্ছে, যোঠি বি পসিবল হব আমি ফিল্মটা আপনাকে দেখাইবাকে চাহুছু, দেখুন যদি দেখি না। সবুঠু বড় কথা হচ্ছে যে আজির ডেট্রে মু কইবি যে কারেন্ট ট্রেন্ড হিসাবে বহুত বড়িয়া বড়িয়া সব স্টোরি কনসেপ্ট রে ডিফরেন্ট ফিল্ম মেকার্স ইয়ং হলে এক্সপিরিয়েন্স হলে বহুত ভাল ভাল ফিল্ম মেকার ভাল কনসেপ্ট নয়া কনসেপ্ট আর অরিজিনাল কনসেপ্ট নিয়ে আসছেন। তো এমিতি ফিল্ম সবুকু আমি দেখিবা দরকার আর দেখিবা পরে রিভিউ বি করিয়া দরকার, জরুরি নাই বা জরুরি নাই যে আমাকে ফিল্মটা ভাল হি লাগিব, ভাল লাগু কি খারাপ লাগু, এটলিস্ট যদি ফিল্মটা র রিকগনিশন মিলছি কিছুটা যদি ভাল তা বিষয়ে রিভিউস আসুছি, তো আমি এটলিস্ট আমি ফিল্মটা দেখিয়া দরকার আর ফিল্ম কু দেখি তারপরে জেনুইন রিভিউ শেয়ার করিয়া দরকার, সো দ্যাট আম ওড়িয়া ইন্ডাস্ট্রি বা ওড়িয়া ফিল্ম মেকার সেমানে তাঙ্ক ভাল স্ট্রেংথ জাঁপারে উইকনেস জাঁপারে আর সে অনুসারে ইন্ডাস্ট্রি রবি গ্রোথ হব, বেটর ফিল্ম আসব। রাইটিং বহুত ইম্পর্টেন্ট, স্ক্রিপ্ট গোটে বহুত ইম্পর্টেন্ট, মানে ইনফ্যাক্ট স্ক্রিপ্ট সবুঠু বেশি ইম্পর্টেন্ট গোটে ফিল্ম রে। তো স্ক্রিপ্ট রে আমার কোন ফ্লো রয়েছে, কোন ভাল রয়েছে, কোন পজিটিভ রয়েছে, এসব অডিয়েন্স দেখি আমাকে কইপারে বা আমি জাঁপারু, তাহলে ডেফিনেটলি ফিল্ম মেকার সে রাইটর্স ফিল্ম মেকার সে প্রোডুসর্স তাকে বেটার ইম্প্রুভ করে সে অনুসারে বেটার ফিল্ম আসিপার। তো এটা গোটে ইকোসিস্টম যে আমি সমস্ত অডিয়েন্স সপোর্ট চাহুছু, সপোর্ট এথিপাই নাই যে ফিল্মটা দেখি ভালো হি কুহতু, যদি ভাল লাগুছে ভালো কুহতু, যদি কিছু সেথিরে লেকুনা দেখাউছি কিছু ইম্প্রুভমেন্টর স্কোপ দেখাউছি প্লিজ আমাকে জানান্তু, সেমিতিরে হি আমি বেটার ইম্প্রুভ করি পারিবু, তেতে হি মু মেসেজ দেবি।
1: তবে চলন্তু এবে শুনিবা এই ফিল্মের ডায়লগটি।
2: তুই তো জানিছ মু পুও বহু নাতি নাতুনি সমস্ত বিদেশে আছন্তি, এথি রমা ছাড়া মোর নিজর বলে কেই নাতি, তো মতে গোটে প্রমিস কর না, ও মলা পরে তিনিটা লোক যোগাড় করিবু যে মতে কোকিলের চারি কান্ধরে মশাণী কু নিয়ে যাবে, কেবল এই চিন্তারে কেবল এই চিন্তারে মু শান্তিরে বঞ্চি পারুনি কি মরিবি পারিবিনি।
1: বহুত বড়িয়া ভাই, বহুত ভাল লাগিলা আপনার সহ কথা হয়েছে, আপনার মানে কিছু সময় আমাকে দেলে আমার সহ কথা হলে, আপনার ফিল্ম বিষয়ে বহুত কিছু আপনার কহিলে।

0: ନା, ଛାଏ ନୁହେଁ ନାରାୟଣ, ମଣିଷଟେ ତୁ ମଶାଲ ନେଇ ଜଲ୍ଦି ତାର ପିଛା କର।
1: देख देख देख देख देख देख आम को देखे कमी से दौड़ी पड़े चले जाऊ
0: रात्रि अंतिम प्रहर राजा समाधि पाखे क्रंदन अरे
1: ये कौन
0: राजा समाधि खोलाई कारण आज देवी माँ बोधे असंतुष्ट देवी माँ क्रंदन
2: मालिक मालिक
3: धरी पार्ली नहीं मालिक
0: तू तक धरी पारी नारायण
3: मुता निकट को जेते चंचल जाऊ था से छाईटा से चंचल तार सहित लुचि जाऊ था मशाल उज्जवल हठात गोटे झलक मात्र देखी मालिक कला पोशाक परिहिता जड़े स्त्री लोक मुकुला बाड़ धरिया धाईगली मो हाथ ताखे पहुंचा पूर्व से दीख नदी में डे अचानक कड़े अदृश्य हो गला
0: से देवी माँ देशरे हईचारक होगा बेले जदि आकाशे लंजा तारा खसे गोरा विदेश जितेबले इंद्रवंशी स्वर्गदेवी मान समाधि को अपवित्र करते से देवी माँ कहीं क्रंदन करे ना नारायण देशरे अमंगल घटीगला सुन नारायण तू घर को फेरी जा घर पहुंचे दान दक्षिणा पानगुआ सहित ଭଲ ଭାବରେ ସଜ୍ଜିତ କରି ଗୋଟାଏ ଜ୍ୱଳନ୍ତ ଦୀପ ସହିତ ଗୋଟାଏ ନୈବେଦ୍ୟର ଥାଳି ମନ୍ଦିରକୁ ନେଇଯା। ବଡ଼ ଠାକୁରଙ୍କୁ କହିଲେ ବରଫ କଣ୍ଠାରୁ ଆସିଛି।
3: ଆଉ ଏଠାରେ ଆପଣ ଏକା?
0: ହଁ, ମୁଁ କିଛି କ୍ଷଣ ପାଇଁ ଏଠି ଏକାନ୍ତରେ ରହିବାକୁ ଚାହେଁ। ଯା, ତୁ ଯା।
3: ନାଇଁ ମାଲିକ, ଏଇ ଦେଶ ଦେବତାଙ୍କ ରାଜ ହୋଇଥିବା ଯୋଗୁଁ ମୁଁ ଏମିତି କହୁଥିଲି। ଠିକ୍ ଅଛି, ମୁଁ ଯାଉଛି।
0: ଯା ଯା। ଧନଞ୍ଜୟ, କଣ ହେଲା? ତରାତଳି ଛାଡ଼ି ଆସିଲ କାହିଁକି?
4: ତରାତଳିରୁ ଆସିନାହିଁ ଫୁକନ, ରିପୁବାରୁ ଖବର ମିଳିଲା ଯେ କାଲି ଗୌହାଟୀଠାରୁ ଇଂରେଜମାନଙ୍କ ବାରୁଦଭରା ନାବ ଦୀଖୁ ନଦୀ ମୁହାଣରେ ପହଞ୍ଚିବ। ଆମେ ତରାତଳିରେ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ 25 ଜଣ ଲୋକଙ୍କୁ ଯୋଗାଡ଼ କରି ଲୋହିତ ତଟ ପାଖରେ ପହଞ୍ଚିଗଲୁ। ଦେଖିଲୁ ଯେ ଇଂରାଜୀମାନଙ୍କ ପତାକା ଲଗା ଡଙ୍ଗାଟି ଲୋହିତଠାରେ ଅଛି।
5: ପିଓଲି, ଆମେ ରାତିର ଅନ୍ଧାର ଭିତରେ ସେହି ଡଙ୍ଗାରୁ ବାରୁଦ ଲୁଟିକି ନେଇ ଆସିଲୁ।
0: ବାରୁଦ ବାରୁଦ, ତାପରେ କଣ ହେଲା?
6: ତାପରେ ଗୋଟିଏ ଆଶ୍ଚର୍ଯ୍ୟଜନକ ଘଟଣା ଘଟିଲା ଫୁକନ। ଯେମିତି ଆମେ ବାରୁଦ ଧରି ଦୀଖ ନଦୀ ହୋଇ ପଳାୟନ କରୁଥିଲୁ, ସେତେବେଳେ ବିଜୁଳି ବେଗରେ ଗୋଟିଏ 5 ଡଙ୍ଗା ଆସି ପହଞ୍ଚିଲା। ଆଉ ଅତି ଚତୁରତାର ସହିତ ଇଂରେଜମାନଙ୍କ ସେହି ଖାଲି ଡଙ୍ଗାକୁ ନାବିକ ସହିତ ଲଇତ ମଧ୍ୟକୁ ବୁଡ଼ାଇଦେଲା। ସେହି ଡଙ୍ଗାରୁ ଜଣେ ମହିଳାର ଉଚ୍ଚସ୍ୱର ଶୁଣାଗଲା, ଯଦି କାମ କରିବାର ଅଛି ପୂର୍ଣ୍ଣତା ସହିତ କର, ଅଧା ଛାଡ଼ ନାହିଁ, ସାପ ମାରି ତାର ଲାଞ୍ଜର ବିଷ ଛାଡ଼ ନାହିଁ।
0: ମହିଳା ଅଦ୍ଭୁତ, ସେ ଡଙ୍ଗା କାହାର ଥିଲା?
5: କିନ୍ତୁ ଫୁକନ ବାବୁ, ବାରୁଦ ରଖିବାର ବ୍ୟବସ୍ଥା ତ ଆଜି ରାତିକ ମଧ୍ୟରେ ହିଁ କରିବାର ଅଛି।
0: ବର୍ତ୍ତମାନ ସେଗୁଡ଼ିକ କୋଉଠି ଅଛି?
4: ଡଙ୍ଗା ଭିତରେ।
0: ଡଙ୍ଗାରେ କେମିତି ରଖି ଆସିଲ?
6: ଧୁରନ୍ଧର ତୋପଧାରୀଙ୍କ ସହିତ ଆହୁରି 12 ଜଣ ତୋପଧାରୀ ସେଠାରେ ଅଛନ୍ତି।
5: ଫୁକନ ବାବୁ, ଯଦି ଗୋଟେ ଡଙ୍ଗା ଭର୍ତ୍ତି ବାରୁଦ ରଖି ମଧ୍ୟ ଶତ୍ରୁକୁ ଘୋଡ଼େଇ ପାରିବା ନାହିଁ, ତାହେଲେ ତଳାତଳି କଣ ଶିଖିପାରିଛି?
7: ପିଓଲି ଶୁଣ, କାଲି ସକାଳେ ଏଠାରେ ଅନେକ ଲୋକଙ୍କର ଗହଳି, ରାତି ଭିତରେ ହିଁ ବାରୁଦ ଭରା ଏ ଡଙ୍ଗାଟିକୁ ଏଠାରୁ ହଟେଇବାର ବ୍ୟବସ୍ଥା କରିବାକୁ ପଡ଼ିବ।
0: ହଁ, ହଟେଇବାକୁ ପଡ଼ିବ ଭାଇ। ଶୁଣ, ତରାତଳିରେ ଉଦୟ ସିଂର ଶିବିର ପାଖରେ ଯେଉଁ ଜରି ଗଛଟି ଅଛି, ତାହାରି ମୂଳରେ ଗଭୀର ଗର୍ତ୍ତଟିଏ ଖୋଳି ରାତିକ ଭିତରେ ହିଁ ତୁମେ ପୋତି ଦିଅ। ଉଦୟ ସିଂ, ଏହି ଦାୟିତ୍ୱ ତୁମରି ଉପରେ ନ୍ୟସ୍ତ କରାଯାଉଛି। ତମେ ଯାଅ, ଯେତେବେଳେ ବାରୁଦ ଆମ ହାତ ପାହାନ୍ତାରେ ଅଛି, ତମେ ନବ ଉତ୍ସାହରେ ଆମର ତୋପ ଧରି ଯୋଦ୍ଧାମାନଙ୍କ ମଣ୍ଡଳୀକୁ ଆହୁରି ନିପୁଣ କରିଦିଅ। ଯାଅ ଯାଅ ଉଦୟ ସିଂ।
5: ଉଦୟ ସିଂ ସାହସୀ ଅଟେ, ଏହି କାମର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦାୟିତ୍ୱ ମୁଁ ବହନ କରୁଛି। ଫୁକନ ବାବୁ, କଣ୍ଟାରେ ଏହି କଣ୍ଟାକୁ ବାହାର କରିବାକୁ ପଡ଼ିବ।
0: ଧନଞ୍ଜୟ, ସମସ୍ତେ ଅଣ୍ଟା ଭିଡ଼ି ପ୍ରସ୍ତୁତ ହେଇଯାଅ, ଇଂରେଜୀମାନଙ୍କର ବାରୁଦ ଘରକୁ ଧ୍ୱଂସ କରିବାକୁ ପଡ଼ିବ। ତାପରେ ତାପରେ ତାଙ୍କ ସହିତ ଯୁଦ୍ଧ କରି ତାଙ୍କୁ ଦେଶର ସୀମାରେଖାରୁ ବାହାର କରିବାକୁ ବେଶୀ ସମୟ ଲାଗିବନି।
4: କିନ୍ତୁ ଏହା କେତେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟର କଥା ଫୁକନ, ଆମ ଦେଶର ହିଁ କିଛି ନିଚ ସ୍ୱାର୍ଥପର ପଦପଦବୀରେ ଆଶା ରଖିବା ଲୋକେ ତାଙ୍କୁ ସ୍ୱାଗତ କରିବା ପାଇଁ ଅର୍ଜୁନଗୁରିରେ ଗୋଟିଏ ମେଳାର ଆୟୋଜନ କରୁଛନ୍ତି। କଣ ଆପଣ?
0: ଅର୍ଜୁନଗୁରିରେ ମେଳା ଅଛି, ତାର ଉଦ୍ଦେଶ୍ୟ କଣ ତମେ ଜାଣିଛ?
4: କଣ ଆପଣ ଶୁଣିନାହାନ୍ତି? ମଣିରାମ କାକତି ବରୁଆ ଅର୍ଜୁନଗୁରିରେ ଗୋଟିଏ ମେଳାର ଆୟୋଜନ କରୁଛନ୍ତି। ମେଳାର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଲା ଜନତାଙ୍କ ତରଫରୁ କପ୍ତାନ ସାହେବଙ୍କଠୁ ସାବାସି ନେଇ ଧନ୍ୟବାଦ ଦେବା।
0: ମଣିରାମ ଭଲ ଜାଲ ବିଛେଇଛି, অতি সুন্দর আয়োজনটি।
4: ফুকন বাবু, কোন সে মেলা পাই আপনাকে নিমন্ত্রণ মিলি না?
0: মো ভি জনে বেকার মানুষ সেঠার কোন সে আবশ্যকতা নথাই পারে।
4: আউ গোটিয়ে মহত্বপূর্ণ সূচনা আছে।
0: কোন সূচনা আছে?
4: মোর সন্দেহ বোধ হুয়ে মণিরামকু আমার তরাতলি সম্পর্কিত সূচনা জনা আছে।
0: কিয়ে মণিরামকু এ সূচনা দেইছি জানিছ?
8: মোর যেতে দূর পর্যন্ত বিশ্বাস হরনাথ দারোগা সূচনা দেইতেই পারে।
6: মো হিসাবরে হরনাথ বরুয়া আম গতিবিধি উপরে তির্যক লক্ষ্য রাখিছি। আমি বি এপটে আপনক সহিত মিশুছু। এই সূচনা মধ্যে ইংরেজ মানক কানরে পড়িতিবা অসম্ভব নহে।
0: ধনঞ্জয়, ধনুধর, বরুয়া, আম সম্মুখে ভয়ঙ্কর সময় উপস্থিত হয়েছে। যদি এই সময় আমি সাবধান না হব তাহলে আমার সমস্ত চেষ্টা ধূলিসাৎ হয়েছে। আমার পূর্ব এবং পশ্চিম সীমার কাম যেতে জলদি হব পুরা করে তরাতলি আমার শিবির উঠে দেবার সময় আসিগাল। বর্তমান তুমি সব যাও, এর ব্যবস্থা কর।
7: আউ তু পিয়লি,
0: মতে মতে কিছু সময় একান্ত রহবাক দিও।
7: এই সমাধি স্থান একুটিয়া ভাবে তোর কোন হয়েছে পিয়লি?
0: ডরিবার কোনসি কথা নাই ভাই। সমাধিস্থলরে ভূতপেত এই দিব্যাঙ্গর বেকচিপি মারিপারিবে নাই।
7: তু কাহিকি বুঝিপারু না পিয়লি?
0: বুঝিছি বুঝিছি ভাই, বুঝিপারুছি। তোমার প্রেম, ভাউজঙ্ক আদর, জেজেমাঙ্ক স্নেহ সবকিছু বুঝিছি। এবং এই কথা মধ্যে বুঝিছি যে মু হি পরিবারর সমস্ত সদস্য মানঙ্ক পাই অশান্তির কারণ হই সারিছে।
6: কিন্তু ফুকন, কিছু দিনর মু দেখুছি আপন আউ কিছু হই সারিছন্তি। রাত্রির আপনক নিদ হউ নাই, কুহন্তু কুহন্তু কোন হলা? যাহার হাতরে আহুলা আছে সে যদি অস্থির হয়ে যাব তাহলে ডঙ্গা কিপরি সিধা চালি পারিব?
0: আতঙ্কিত হুনি বরুয়া, স্রোতর বিপরীতরে ডঙ্গাকে সম্ভাড়ি না পারি হুয়ে তো সে ডঙ্গাকে কূলরে ন লগাই পারে। তথাপি তথাপি সে এমতি চলাইব যে ডঙ্গা কেবে হলে বুড়ব না। হ্যাঁ, হুয়েত আহুলাধারীর মৃত্যু হয়ে পারে কিন্তু ডঙ্গা বুড়ব না।
8: ফুকন বাবু, আমি মৃত্যুকে ভয় করু না, মু অনেক থর মৃত্যুর সম্মুখীন হয়েছি।
4: হ্যাঁ, এ কথা সত, যে মরণকে ভয় করে সে কেবে এই কাম পাই পাদ বড়াইব না।
7: এবে এই সব আলোচনা ছাড়ি চলো সমস্ত ঘরক যা, চলো।
0: ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা পূর্ব মু তোমার কিছু দেখা চাহুছি। আস সমাধিস্থল এপক আস, আস এপটক আস।
7: আরে আরে, সময় তো ভাঙি যাই, কে ভাঙিলা?
0: সেই লুণ্ঠনকারী ইংরেজ মানঙ্কর কাম ভাই। দেখ, কেবল সমাধি ভাঙ্গি না, সমাধির সমস্ত জিনিস ধন সম্পত্তি মধ্যে লুণ্ঠন করে নিয়ে যাইছে।
6: শহ শহ বর্ষ পর্যন্ত স্বর্গর যে দেবতা মানে রাজপাট ভোগ করুলে যদি তাহা চালিগলা তাহলে দেখিব দেখিব এই দেশের হই যা দুর্ভিক্ষর রাজুতি হব।
0: না না, এমিতি কুহন্তু নাই। আরতির মঙ্গল ধ্বনির মন্দির মুখরিত হো, আসামর প্রত্যেক ক্ষেত শস্য শ্যামল হয়ে উঠু, গাঁ গণ্ডা নগর পুণি প্রজা মানঙ্ক দ্বারা ভরি যায় উৎসব মুখরিত হো, এহাই আমার কামনা হওয়া উচিত। আম আসাম স্বর্ণময়ী আসাম, প্রকৃতির এই অপূর্ব লীলাভূমি দেবতাঙ্ক পাই মধ্যে দুর্ক্ষম, স্বর্গাদপি গরিয়সি জন্মভূমি এই আসাম পাই ধর্ম ছাড়িলে ভাষা ছাড়িলে আত্মীয় স্বজনঙ্কু ভুলি যাই নদে বনা পর্বত পার কলে হৃদয়ের রক্তরে স্নেহময় জন্ম মাটিকে উর্বর করে শস্য শ্যামল ক্ষেতরে পরিণত কলে, পথর ফটে মন্দির তৈরি কলে। সেই আসামকু ইংরেজি মানঙ্ক হাতরে দেই তাঙ্কর সেবা করিবা অপেক্ষা বেকরে ফাঁসি লগে আত্মহত্যা করিবা শতগুণরে শ্রেয়স্কর। আস আস ভাই মানে, আজি আমি সমস্তে মা ভবানীঙ্ক নামরে প্রতিজ্ঞা করিবা, দেশ পাই আমি জীবন উৎসর্গ করিব,
9: দেশ পাই আমি জীবন উৎসর্গ করিব,
0: আমি বিশ্বাসঘাতকতা করিব নাহি,
9: আমি বিশ্বাসঘাতকতা করিব নাহি।
0: এহা ছড়া মু আজি কোন দেখিলি জানিছ? এইটিকে আসি দেখে তো সেই গছ তলে, সেই গছ তলে কলা শাড়ি।

0: সামাটি মা এই অপঙ্গ দিব্যাঙ্গ পুর শেষ প্রণাম গ্রহণ কর মা তথে তথে শেষ প্রণাম করছি ভাই মানে মোর মৃত্যু পরে যদি ইংরেজি মানে মর শরীর কু আপনক দিয়ন্তি তাহলে তার অন্তিম সংস্কার স্বর্গদেব সমাধি স্থলরে হি করিব।
1: মতে ছাড়ি কুয়াড়ে যাওছো পাপা, রহি যাও পাপা, রহি যাও পাপা, পাপা।

0: ফুলবাণী, ভুবনেশ্বর, মহা নদী, সার্থপড়া, চিলিকা, পুরী, কটক, রায়গড়া, গুণপুর, পদমপুর,
1: মালেন মারজানজি আসাদ বসলা বিশানসানা আকনিয়া বানং বাজান
2: আউডে।

আকাশবাণী জয়পুর সময় দিন 2:30 আঞ্চলিক সম্বাদ শুণন্তু রিলে করুছু আকাশবাণী কটক কেন্দ্রর শুণবে কিছু সময় পরে।

0: বালে জুয়া লাগা ভাই বনি মন 2 লক্ষ টন গটকি বাটা খাবার লানি কেনদি দেখনি
1: এ যে মামা ভাই বনি মন কাইটা কইলেন কি মামা কোন বাটা লে যাত্রা গলা আছে কোন কাই কোজা পোড়া মন গেন দেইছি বললাইনি
0: নাই তোকে খাজা খাইছে গেন দিবি মুই
1: হুম কাই খাজা গেন দেবস কি
0: তোকে সে কাইছে লৌড়ি ফরার ইসি মারতা মারতা খাজা বলবাই কি নাই সে রকমটা গেন দিবি মাত্র তুই আজি জবর ফোন দারবু মুই কিনিক পরা দারবি
1: আলে আলে আলে হুম

0: মারবি মারবি বলি রে বাবু জীবন যাইছি তোর।
1: হ্যালো শব্দ লাগবা কি
2: মাউসী? জুয়ার
1: জুয়ার জুয়ার
2: মুই চিত্রসন সবর কইলি নি কলাহান্ডি জেলা ভয়ানী পাটনা জগন্নাথপুর রু।
1: আলে বল কথা যে চিত্রসেন বাবু, কাই বলে রেডিও কি ফোন কে তুমি স্পিকার দেলা চাস কাই কি?
2: নাই মাউসী, ফোনটা আনতা না মাউসী, এ বেমার গুড়ে আনতা ধরিছে না মাউসী ফোন কে। ওই মুই স্পিকার কে অন নাই করবার মাউসী, এটা কাই করমি?
1: তোমার ফোন কে কন্টে ডাক্তার কে দেখা কাই?
2: ডাক্তার খানা বি নিলি না মাউসী? ওই দেখলা তো এই লাইন ফোন না কোলে আনতা হউছে আর মোবাইল রে কথা হলে কিলোর সবুছে মাউসী।
1: এলে কাই গীত শুনবাস চিত্রসেন বাবু?
2: আলে রে ননি মুডরে বে নি মলি সর আসি কে গলি নি এই গীত শুনে দেবে মাউসী জোর রসিয়া। হ্যাঁ মাউসী,
1: আর এনতি সে আমকে ফোন করতে রুয়া?
2: হ্যাঁ মাউসী, ডেডিকেট করমা মাউসী
1: সবু কে কোয়া কোয়া কাই কাই।
2: হ্যাঁ পয়লা আপনকে মাউসী, তারপর আমার মনোজ পটেল, ক্ষমা সাগর সাউ, সীমাঞ্চল সাগর, সম্পদ মিশ্র, মোনা পণ্ডা, ভাস্কর মহান্তি, করম সানি সাউ, সবল কুমার সাহু, আউ আমার নাগু পাত্র, আউ লোকনাথ, আউ লোকনাথ প্রধান, লিঙ্গরাজ সাউ, রাধাকান্ত ভুই, সমস্তকে মাউসী
1: আলে ধন্যবাদ লাগো সবু মেসি কে গীত কে শুন দিয়া। হ্যাঁ
2: ও মাউসী রইলি, নমস্কার।

0: হ্যালো সর্দার লগবাগিত
1: জোয়ার
0: জোয়ার জোয়ার বাবু কে কৈলাসিনী কোন তিনি কৈলাসিনী
1: মু কইতলি রেডিও লাভার নারায়ণ প্রধান বিবরমপুর বুগুড়া জেলা গঞ্জাম
0: নি কো আছস কি বাবু
1: আজি হ্যাঁ ভালো আছে
0: আলে কা গীত শুনবাক মন আছে আজি
1: মতে শুনে দেবে পানি মারি দিলা যাই
0: পানি মারি গলা যাই গীত আজি পানি তো মারছি তোমার বাটে মারো আমার বাটে মারো আলে গীত শোনাতে
1: হ্যাঁ

শ্রোতা বন্ধু নমস্কার। আমদেহকু সুস্থ ও নিরোগ রাখিবা পাই খাদ্যর যেপরি গুরুত্বপূর্ণ ভূমিকা রহিছি, ঠিক সেহিপরি নিজে সুস্থ হয়ে নিরাময় জীবনযাপন করিবা পাই সুস্থ ও স্বচ্ছ পরিবেশর মধ্যে আবশ্যক রহিছি। তেবে সফা সুতরা এবং সুস্থ পরিবেশকু আমি সাধারণত স্বচ্ছতা বলি কহিথাউ। এই পরিপ্রেক্ষীরে আজির আমার কার্যক্রম উজ্জ্বল আম দেশ।

0: শ্রোতা বন্ধু, আমি পৌঁছে যাইছিলু ব্রহ্মপুরে থিবা গভর্নমেন্ট কুইন মিশন হাইস্কুলে। চলন্তু সেঠারে কেউভাবে বৃক্ষরোপণ কার্যক্রম করুছন্তি জানিবা। স্যার নমস্কার।
1: নমস্কার
0: স্যার, আপনার পরিচয় কইলে?
1: মু হরেকৃষ্ণ পণ্ডা, এই বিদ্যালয়ের অবসর নেইছি। গঞ্জাম জিলারে ওইএস অফিসর ভাবরে কার্য করুথিলি, তিন বর্ষ হলো অবসর গ্রহণ করছি।
0: আজ্ঞা, অবসর পরে মধ্যে আপনার এটি কার্য করুছন্তি? আমি যে দেখুছু বৃক্ষরোপণ বর্তমান করুছন্তি, আপনা আপনার সহিত পিলা মানে বি অছন্তি, আর আপনার সহকর্মী মানে বি অছন্তি, তো আজি কোন কোন সব বৃক্ষরোপণ করিছন্তি?
1: আজ আমি সাধারণত যে গছ শীঘ্র বড়িব ছাই দেব সেইভাবে গছ, তা সহিত কিছু ফল গছ বি লগাইছু, যেমিতি আম্ব গছ, পণস গছ, তা সহিত বেল গছ এবং অন্যান্য গছ বি লগাউছু।
0: এই সব গছ কোঠু আনিলে?
1: আমি জঙ্গল বিভাগ রু অনুরোধ করি আনিছু।
0: জুলাই মাসে এবে আরম্ভ করেছেন না? আগুর লগাইছিলে?
1: সাধারণত জুলাই এক রু সাত হচ্ছে বনীকরণ সপ্তাহ, সেই অবসরে আমি কার্য আরম্ভ করেছু। এবং সপ্তাহ সরিলা পরে মধ্যে যে বর্ষা দিন রয়েছে, তেণু যেটি খালি জায়গা অছি সেইটি বি গছ লগাইবা পাই দেখু।
0: আপন স্কুল ছড়া আউ বাহারে কোটি কোটি গছ লগাইবা পাই যোজনা করিছন্তি?
1: আমি সাধারণত বিদ্যালয়ে যে জায়গা খালি পড়িছি খেল পড়িয়ার পার্শ্ব মানকরে গছ হলে ছাই হব, তা সহিত পিলা মানে উপকৃত হবে। এবং বাহারে মধ্যে যেটি জায়গা রহুছি হত্তা বাহারে মধ্যে যদি খালি জায়গা অছি এবং আম পিলা মানে দায়িত্ব নেই পারিবে অন্তত গছটা বঞ্চিবা পাই, সেইভাবে জায়গা বাছিকি লগাউছু। আমি কুইন মিশন হাইস্কুল ছড়া বি বিনায়ক আচার্য হাইস্কুলে গছ লগাউছু, তা সহিত কেসি হাইস্কুলে মধ্যে গছ লগাইছু, এবং এই খলিকোট এবং পুরুষোত্তমপুর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে বি গছ লগাইছু, বিদ্যালয় হত্তা বাহার পটে বি গছ লগাইছু।
0: তো পণ্ডা বাবু, আপনার গোটে বহুত মানে বড় কথা গোটে কহিলে, যে যেমতি কহুতলে পিলা মানে দায়িত্ব নেলা ভুলিয়া জায়গায় আপনার লগাউছন্তি, তো পিলা মানে যেটিকি পৌঁছি পারিবে আর সেমানে দেখা রক্ষা করি পারিবে, তো সেমানকু আপন কোন মানে কহিকি প্রোৎসাহন দউছন্তি আর সেমানকু কোন প্রেরণা দউছন্তি?
1: বৃক্ষর উপকারিতা সেমানকু বুঝাইবাকু পড়ুছি, গছ কোন পাই দরকার, গছ কেমিতি পরিবেশ সংরক্ষণে সাহায্য করে, গছ কেমিতি অম্লজান বৃদ্ধিরে সহায়ক হুয়ে, অঙ্গারকাম্ল কেমিতি গছ দ্বারা অবশোষিত হুয়ে, তা সহিত গছ কেমিতি তাপমাত্রাকু কমেবারে সাহায্য করে, জল সংরক্ষণে সাহায্য করে, মৃত্তিকা সংরক্ষণে সাহায্য করে, এসব বুঝেই পিলামানকু প্রেরণা দউছু যে কেমিতি সেমানে গছ পাই আকৃষ্ট হবে, গছ লগাইলে সেমানকর ভবিষ্যৎ সুরক্ষিত হব, সেইথিপাই সেমানে উৎসাহিত বি হউছন্তি। তা সহিত সেমানকু বি আমি দায়িত্ব দউছু যে যেটি অধিক গছ লগা হচ্ছে গোটিয়ে গছকু দুই তিন জন পিলাঙ্কু দায়িত্ব দউছু, যেটি কম গছ লগা হচ্ছে গোটে গছরে মধ্যে সাত আট জন পিলাঙ্কু দায়িত্ব দউছু, সেমানে তার বাড় দেবে এবং তাকু দায়িত্ব নেবে, জল দেবে, মুখ্যত জলটার আবশ্যকতা যেতবে বর্ষা ন হুয়ে, গোটে বর্ষ দুই বর্ষ যদি পারাই দিয়া হব গছ বড় হয়ে যাচ্ছে।
0: আচ্ছা পণ্ডা বাবু, আপনার এটা তো বৃক্ষরোপণ সম্পর্কে কহিলে, আমি শুনবাকে পাই যে আপনার স্বচ্ছতা কার্যক্রম মধ্যে করুছন্তি, আউ বহু দিন ধরে যেহেতু আপনার স্কুলে প্রধান শিক্ষক ভাবে কাম করুলে, আউ বর্তমান তো অবসর নেই সারিছন্তি, তারপরে আমার যে ওড়িশা শিক্ষা সেবার মধ্যে আপনার বহু দিন ধরে মানে কার্য করছন্তি, স্বচ্ছতা পাই বিশেষ করে পিলা মানুষ নিয়ে কোন কোন কার্যক্রম করুছন্তি?
1: আমি মো জুনিয়র রেডক্রস র সম্পাদক ভাবে কোরাপুট এবং গঞ্জাম জেলার বহুদিন কার্য করেছি, এবং মধ্য গঞ্জাম জেলার জুনিয়র রেডক্রস র মেন্টর ভাবে কার্য করুছি, তেণু মো সহিত প্রধান শিক্ষক এবং জুনিয়র রেডক্রস পরামর্শদাতা মানকর ভালো সম্পর্ক রয়েছে। আমি বিশ্ব হাত ধোয়া দিবস পালন করুছু প্রতিবর্ষ অক্টোবর পনের, সবু বিদ্যালয়ে সেই দিন আমি বুঝাউছু পিলা মানুষ হাত ধোয়া কাহিকি আবশ্যক, পিলার যদি হাতটি পরিষ্কার রহে তাহলে তাকু পেট রোগ এবং অন্যান্য শ্বাসগত রোগর রক্ষা মিলিথায়, যেমন সাধারণ থন্ডা জ্বর, হইজা বা ঝাড়াবান্তি বা আন্ত্রিক জ্বর, হেপাটাইটিস, এসব রোগর রক্ষা মিলিথায়, সেইপা হাত ধোয়াকে সাবুন লগাই কো উপায়ে সে হাত ধোবে তাকে শিখাউছু, পিলা মানে নিজ ঘরে বি বাপা মা প্রোৎসাহিত করছেন হাত ধোবা, হাত ধোয়া সহিত সে অন্যান্য পরিষ্কার।

0: এথর শিল্পী সত্যজিৎ এবং অসীমা ডক্টর নির্মল নায়কঙ্ক গীতরে সঙ্গীত দিয়েছেন অভিজিৎ মজুমদার কথাচিত্র কিছি খটা কিছি মিথা
1: দাগিনে তা দাগিনে তা দাগিনে ধা

0: মুখ আগে দিদি আমার নিজের পায়ে হ্যাঁ সেটা বলছি আর জমি তো নাই আমার কইলাপুরে আমার এটা আমার বড় কেরেকা পঞ্চায়েত আমার বিস্থাপিত অঞ্চল এটা দিদি আমার এরিয়া যাক সেথিপাই জমি নাই যা সরকার বিস্থাপিত রইল টিকে সেটা একা করছি তারপর আমি তো সরকার বিস্থাপিত সিয়ার দেইছিলে সে জমি তো আমি পাই পারিনি তেমনি করি এইটি একা ওই অঞ্চলটা একা রয়েছি যা টিকে বলেছি সেটি জায়গা চলুছি চাষবাস করি।
1: হ্যাঁ, আপনি কোন কইবে যে চাষী জীবনর সবুঠু বড় সমস্যা কোন?
0: আমার এবে তো সমস্যা বলে পানি একা সমস্যা দিদি
1: হ্যাঁ, পানি অল্প হলে মধ্যে চাষ পাইঁ ক্ষতিকারক, পানি বেশি হলে মধ্যে ক্ষতিকারক নাকি?
0: দিদি যে পানি এমনি আপন কইলা পড়া শীত দিনে কি খরা দিনে টিকে বগিচা কি বাইগণ কি টমাটো কোন টিকে বিনস টিকে লগাই দিলে মিশা ঘর পাই কি বিকি বি হই পারতাম পলি পলি বাসি
1: হ্যাঁ, পরিবার পাই তো হয়ে যাইথান্ত মিনিমম।
0: মিনিমাম ধরতে
1: ହଉ ଠିକ ଅଛି, ଆପଣ ଏତେ ବ୍ୟସ୍ତ ଥାଇକି ମଧ୍ୟ ଆମକୁ ସମୟ ଦେଲେ, ଆଉ ଆପଣଙ୍କର ଚାଷବାସ ବିଷୟରେ କେତେ ଗୁଡ଼ିଏ ସୁଖ ଦୁଃଖ ହେଲେ ସେଟା ଲାଗି ଆପଣଙ୍କୁ ବେଶୀ ବେଶୀ ଧନ୍ୟବାଦ ଭାଇ।
2: ଓହ, ତମେ ପଚାରିବାକୁ ସେ ଭାଇ କହିବାକୁ ଗୋଟେ ଗୋଟେ କେତେ ରକମ ଲଗେଇଛନ୍ତି କହିଲା ପରି ମାଣ୍ଡିଆ ଧାନ ପନିପରିବା ଏମିତିକା ଯଦି ତମେ ଚାରି ରକମ ଲଗେଇଥିବ ବୋଇଲେ କା ଗୋଟେରୁ ଲସ୍ ହେଲେ ମିଶା ଗୋଟେରୁ କିଛି ଟିକେ ଆୟ ହେଇପାରିବ। ତମେ ପଚାରିବାକୁ ତାଙ୍କେ କହିବାକୁ ଆ ବଢିଆ ଲାଗିଲା କଥାବାର୍ତ୍ତା।
1: ବଢିଆ ଲାଗିଲା ଯେ, ଏ ବୈଠକ ଘରୁ ଉଠିବ ନାଇଁ ଟିକେ ବସିଥିବା?
2: ନାଇଁ ନାଇଁ ନାଇଁ, ଉଠିବାକୁ ତ ପଡ଼ିବ, ଇଚ୍ଛା ତ ନାଇକା। ଆସିଲେ କେତେବେଳେ ଟାଇମ୍ ପଳଉଛି, ଆମର ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କର ସହିତ କଥା ହେଇକିନା ଆଉ ଜଣାପଡ଼ୁନାହିଁ, ହେଲେ ଲେଟ୍ ବି କରିହେବ ନାହିଁ କାହିଁକିନା ଏ ବର୍ଷାର କିଛି ଭରସା ନାହିଁ, ଏବେ ଟିକେ କମିଛି ଚାଲ ଭାରି ପଡ଼ିବା।
1: ଚାଲ ଚାଲ।

0: বড় বিচিত্র বিচিত্র এই কাঞ্চি রাজ্য, একা পানি একা পবন, রাজা কহে চণ্ডাল আউ প্রজা কহে দেবতা, গরিব যাহা কহে সিধা, ধনীর সেটা বঙ্কা।
1: এটি বসি কোন বঙ্কা সিধা ভাবুছেন, বাট ভুলি গেলে না কোন?
0: না না, সে ভয় মোর না। আপন
1: এই বাটে যাউথিলি, দেখিলি গছ মূলে গোটায় সুন্দর ঘোড়া, কোন আপনকর?
0: হ্যাঁ।
1: বন্ধাই নাই, কোড়ে পলাই যাব নাই?
0: অশিক্ষিত নুহে, মরিবা পর্যন্ত সেই প্রভু ভক্ত।
1: ও আসিলে কোঠু?
0: কাঞ্চিগড়ু। ভারী শোষ লাগিলা, লোকটি আসুথিলা এইটু কোঠু পানি মন্দা আনিব বলি কহি যাইছে।
1: এটি তো কোঠি পানি থিলা পরি লাগু নাই, কাঞ্চিগড়ু পি আসিলে নাই?
0: না, আত্মা ডাকিলা নাই।
1: কাবেরীর পবিত্র পানি পিইবাকু আত্মা ডাকিলা নাই কাইকি?
0: কাঞ্চিগড়ের মাটি ছুঁই কাবেরী এটি অপবিত্র হয়ে যাইছে।
1: আশ্চর্য কথা তো কৌছ, কাবেরী এঠারে অপবিত্র
0: হব না? দেবতা যৌটি চণ্ডাল বোলায় সেই মাটি
1: মাটিকে যোগায় না। তাহলে কেউ পবিত্র মাটিরে মহাশয়ঙ্কর জন্ম সে কথা জাঁপারিবি কি?
0: শ্রী পুরুষোত্তম ক্ষেত্র।
1: ও চণ্ডাল যৌটি রাজা?
0: তুমি জাণ না যুবক, সেই চণ্ডাড়ার চরণ ধূলি তলে
1: অনেক রাজা কোড়ে মুন্ড নুয়ান্তি, কেবল কাঞ্চি রাজাঙ্কু ছাড়ি।
0: সেইটা আউ বেশি বিলম্ব নুহে যুবক, খুব শীঘ্র কাঞ্চি সিংহাসন চণ্ডাড়ার দাসত্ব মানিব।
1: খান আগরু থারে যেমতি মানিছি
0: এই কথার উত্তর মধ্য শীঘ্র পাইযিব।
1: আপন পুরুষোত্তমরে পহঞ্চিবা পূর্বরু না পরে?
0: পরে।
1: ভোকশোষে পুরুষোত্তমরে পহঞ্চি পারিবে তো?
0: পর লাগি তোমার কাহিঁকি এত চিন্তা, কোঠিকি যাব?
1: জগন্নাথঙ্ক পাখকু এই ফুলহারটি নেই।
0: এতে বাটুরু
1: যায় নাহি না, কাঞ্চিরে ফুটিছি বলি অপবিত্র।
0: না না, সুকুমার জীবন তো।
1: আপনকর কঠোর জগন্নাথ সুকুমারর ছায়া সহি পারন্তি নাহি না গ্রহণ করন্তি নাহি, যদি বা তাহাই হেই থায়ে তেবে এথেরে দোষ কাহার কহন্তু তো? যে টেকি দিয়ে তার না যে নেই নপারে তার?
0: দেখুছি বড় বিষম প্রশ্ন তোমার, মোর কহিবার কথা কন কি, এতে দূর বাটরু ফুল নেই পুরুষোত্তম যাওছ, মৌলি যাব নাই?
1: মু কিন্তু জানিছি মন সিনা মৌলে ফুল নুহে, মন যাহাকু থারে দেবতা নাঁরে টেকি দেইছি ভোগ হবা পূর্বরু সে যদি মৌলি গলা, তাহলে দেবতার আউ বিশেষত্ব রহিলা কোঠি?
0: বাড়ক সুলভ তোমার এই যুক্তি,
1: তথাপি মু যিবি যেহেতু যিবা মোর প্রয়োজন। যদি এ ফুল মৌলি যায় তাহলে জনা তো পড়িব যৌ মন এ ফুল গুন্থিছি সে কেড়ে টাণ, আউ যাহা লাগি এ ফুল গুন্থা হয়েছি সে দেবতা না পথর? হউ সে কথা ছাড়ন্তু, পানি পিইবাকু অপেক্ষা করছন্তি পরা, সে লোকটি এণিকি আসুছি, বোধহয় পানির সন্ধান সে পাইছি।

0: সব অপদার্থ সব পল পল হয়ে মণিমা মণিমা হোথিবে আউ মণিমা যদি ঠিকনা বেড়ে কিছু গোটা পরামর্শ চাহিবে তবে সমস্তে মুখ পালটি যাবে আঁতরি উপরকু চাহিবে না দেখুছি এমানে মতে পাগল করে দেবে
1: কাঞ্চি নরপতিঙ্কর জয় হউ
0: কে রাজগুরু আপনে ছিড়াটা হয়ে রহিলে কোন কহন্তু কোন কইবে
1: ছামুরু ডাকরা যাইথিলা সেইথি পাই
0: ডাকরা যাইথিলা কেতবেলে কি খবর দেলা
1: দুয়ারি যাই কহিলা ছামু মতে গণপতি মন্দিররে
0: ও হ খুব জরুরি কথা গণপতিঙ্কর মাজনা হইছি
1: হইছি মণিমা
0: তাহলে এক সহস্র খসা লড়ু শহে আঠ নড়িয়া আও প্রতিদিন ব্রাহ্মণ ভোজন
1: কোন আজিঠারু আরম্ভ হব
0: হ্যাঁ এই ক্ষণি
1: এ ব্যবস্থা কতদিন পর্যন্ত চালিও মণিমা
0: তার কোন কিছু ঠিকনা আছে আজি তো সংবাদ পাইলি উৎকল বাহিনী পুণি লড়িবাকু আসছি এথরক কুয়াড়ে সে চণ্ডালটা নিজে আসুছি
2: যুদ্ধ তাহলে কোন পুণি হব বাবা
0: হেউ সেথিলাগি মু কোন ভয় করি মা পদ্মাবতী আসু সে চণ্ডাল এথরক কাঞ্চি গণপতি মোর চির সহায় বলি সে কোন জানি নাহি কাঞ্চির বল বিক্রম থরে তো সে জানি যাইছি ও এথরক এথরক তাকু বন্দি করি মু যদি তারি হাতরে গণপতিঙ্কর বেড়া ঝাড়ু ন করেছি তেবে মো মন শান্ত হবনি মা শান্ত হবনি
2: অকারণের এই যুদ্ধ কাহিকি বাবা
0: কোন কহিলু মা পদ্মাবতী এ যুদ্ধ অকারণ ছার চণ্ডালটায় রজা হইগল বলি সে মোর কন্যাকে বিবাহ করিব মো মুহকু আউ চাহি রহিলে কোন রাজগুরু মন্দিরে মাজনা করিবে জানতু হ্যাঁ তু কোন মন্দিরকু যিবু মা
2: হ্যাঁ বাবা
0: ঠিক আছে তু যা মা মো মন্ত্রণা কক্ষকু যায় উৎকল সৈন্য কৌঠি পৌঁছলে সে খবরটা আগে বুঝে
2: রাজগুরু আপনে
1: কুহন্তু মা
2: উৎকল সেনার কাঞ্চি অভিযান কথা কোন সত
1: মণিমাঙ্ক শ্রীমুখরু সেই কথা শুনিলে পরা মা
2: নাই নাই আপন সেনাপতিঙ্ক ঠারু সঠিক খবর বুঝি আসবে যাঁন্তু
1: হউ তেবে যাউছি মা
2: পুণি যুদ্ধ পুণি হাহাকার পুণি চনক্ষ হাজার হাজার অভাগিনী হেবে বিধবা মা হেবে পুত্রহরা এ জনহানি এ অশান্তি পাই দায়ী কিয়ে কাহা অপরাধ যোগু এ যুদ্ধর বিভীষিকা মো অন্তরাত্মা কহে মু এথিপাই দায়ী মু ছাড় পদ্মাবতী লাগি মোর